নমস্কার শ্রোতা বন্ধুদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ মাদক দ্রব্যের অপব্যবহার এবং অবৈধ পাচার বিরোধিতার আন্তর্জাতিক দিবস। আজকের অনুষ্ঠানের শুরুতেই তাই শুনুন একটি কথিকা, মাদক দ্রব্যের অপব্যবহার এবং অবৈধ পাচার বিরোধিতা। এ নিয়ে বলছেন নিবেদিতা মিশ্র।

মাদকদ্রব্যের সেবন এবং অবৈধ পাচার। বর্তমান যুগে মানব সভ্যতা বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে অভূতপূর্ব অগ্রগতি অর্জন করেছে, কিন্তু এই উন্নয়নের পাশাপাশি কিছু সামাজিক ব্যাধিও দ্রুত বিস্তার লাভ করেছে। এর মধ্যে অন্যতম হল মাদকদ্রব্যের সেবন এবং অবৈধ পাচার। এটি শুধু একটি দেশের নয়, বরং সমগ্র বিশ্বের জন্য একটি গুরুতর সমস্যা। মাদকাসক্তি একজন ব্যক্তির জীবনকে ধ্বংস করে, পরিবারকে বিপর্যস্ত করে আর সমাজকে অস্থির করে তোলে। অন্যদিকে মাদকদ্রব্যের অবৈধ পাচার আন্তর্জাতিক অপরাধ চক্রকে শক্তিশালী করে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায়। আজকের যুব সমাজ দেশের ভবিষ্যৎ, কিন্তু উদ্বেগের বিষয় হলো বহু তরুণ তরুণী বিভিন্ন কারণে মাদকের প্রতি আকৃষ্ট হচ্ছে। একবার মাদকাসক্ত হয়ে পড়লে সেখান থেকে ফিরে আসা অত্যন্ত কঠিন, ফলে ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্র সকলেই এর ক্ষতিকারক প্রভাবের শিকার হয়। তাই মাদকদ্রব্যের সেবন ও অবৈধ পাচার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ অত্যন্ত জরুরি। মাদকদ্রব্য হলো এমন এক ধরনের পদার্থ যা মানুষের মস্তিষ্ক, স্নায়ুতন্ত্র এবং আচরণের উপর প্রভাব ফেলে। এগুলো গ্রহণ করলে সাময়িকভাবে আনন্দ, উত্তেজনা, ঘুম, কল্পনা বা মানসিক প্রশান্তির অনুভূতি সৃষ্টি তো হতে পারে, কিন্তু দীর্ঘদিন ব্যবহারের ফলে ব্যক্তি এর প্রতি নির্ভরশীল হয়ে পড়ে এবং ধীরে ধীরে আসক্ত হয়ে যায়। মাদকদ্রব্যের প্রভাব মানুষের শারীরিক, মানসিক এবং সামাজিক জীবনের উপর মারাত্মক ক্ষতি সাধন করে। অনেক ক্ষেত্রে এটি মৃত্যুরও কারণ হতে পারে। মাদকদ্রব্যের বিভিন্ন ধরনের হতে পারে, যেমন গাঁজা, এর সেবনে মস্তিষ্কের ক্ষতি হয়। আফিম, এর সেবনে শারীরিক ও মানসিক সমস্যা সৃষ্টি হয়। হিরোইন তো বিশ্বের অন্যতম বিপজ্জনক মাদক, এর প্রতি আসক্ত দ্রুত তৈরি হয় এবং মুক্তি পাওয়াও অত্যন্ত কঠিন। কোকেনের সেবনে স্নায়ুতন্ত্রকে উত্তেজিত করে এটি অত্যন্ত ব্যয়বহুল এবং ক্ষতিকর। কিছু ঔষধ চিকিৎসকের পরামর্শ ছাড়াই ব্যবহার করলে তা মাদক হিসাবেও কাজ হতে পারে। আমাদেরকে এই বিষয়ে চিন্তন করতে হবে এবং যে কিভাবে আটকানো যাবে তার জন্য ব্যবস্থা করতে হবে। মাদক শক্তি পেছনে লুকিয়ে থাকে নানা সামাজিক, অর্থনৈতিক ও মানসিক কারণ, যা ধীরে ধীরে একজন মানুষকে অন্ধকার ও ধ্বংসের পথে ঠেলে দেয়। আর এটাও আছে যা আমরা কখনোই অস্বীকার করতে পারবো না, যে কিছু চলচ্চিত্র, নাটক এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে মাদককে আকর্ষণীয় ও আধুনিক জীবনধারার অংশ হিসেবে উপস্থাপন করা হয়। এর ফলে তরুণদের একটি অংশ বিভ্রান্ত হয়ে মাদকের প্রতি আগ্রহী হয়ে ওঠে। মাদকাসক্ত ব্যক্তির মধ্যে কিছু সাধারণ লক্ষণ দেখতে পাওয়া যায়, যেটা দেখে অনুমান করা যেতে পারে মানুষটি নেশায় গ্রস্ত, যেমন আচরণের হঠাৎ পরিবর্তন, পড়াশোনা বা কাজে অনীহা, পরিবার থেকে দূরে থাকা, অস্বাভাবিক রাগ বা উত্তেজনা, অর্থের চাহিদা বৃদ্ধি, শারীরিক দুর্বলতা, ঘুমের সমস্যা এবং স্মৃতিশক্তির হ্রাস। এই লক্ষণগুলো সময়মতো শনাক্ত করা গেলে মাদকাসক্তি প্রতিরোধ করা সম্ভব। বর্তমান

সময় আমরা দেখতে পারি যে শিক্ষার্থীদের মধ্যে মাদকাসক্তির প্রবণতা উদ্বেগজনক। অনেক শিক্ষার্থী বন্ধুদের প্রভাবে অথবা কৌতূহলবশত মাদক গ্রহণ শুরু করে ফেলে, তাদের শিক্ষাজীবন ক্ষতিগ্রস্ত হয়ে যায়। শিক্ষার্থীদের ওপর মাদকের প্রভাব পড়ে, যেমন দেখতে পারি মনোযোগ কমে যায়, পরীক্ষার ফল খারাপ হয়, বিদ্যালয়ে অনুপস্থিতি বাড়ে, আত্মবিশ্বাস কমে যায়, তাদের আর শৃঙ্খলা ভঙ্গের প্রবণতা দেখা যায়, অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ায় ঝুঁকি বাড়ে। একজন মাদকাসক্ত শিক্ষার্থী শুধু নিজের ভবিষ্যৎ নয়, পরিবারের স্বপ্নও ধ্বংস করে। আপনারা হয়তো জানেন না যে মাদকদ্রব্য মানুষের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের উপর মারাত্মক ক্ষতি করে, যেমন হৃদয়রোগের ঝুঁকি হতে পারে, ফুসফুসের ক্ষতি করে, লিভার ও কিডনির সমস্যা সৃষ্টি করে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়, মস্তিষ্কের কার্যক্ষমতা হ্রাস করে, আর মানসিক রোগের সৃষ্টি হতে পারে, যার জন্য দীর্ঘমেয়াদী মাদকাসক্ত অনেক ক্ষেত্রে আকাল মৃত্যুর কারণ হয়। পরিবার সমাজের মৌলিক একক। একজন ব্যক্তি যখন মাদকাসক্ত হয়ে পড়ে, তখন তার প্রভাব শুধু তার নিজের জীবনে সীমাবদ্ধ থাকে না, পুরো জীবনের ক্ষতিকর প্রভাব ভোগ করে। মাদকাসক্ত ব্যক্তি প্রায় পরিবারের প্রতি দায়িত্বশীল হয়ে উঠতে পারে না। তার উপার্জনের বড় অংশ মাদকদ্রব্যের কেনার পিছনে ব্যয় হয়, ফলে পরিবারের অর্থনৈতিক অবস্থা দুর্বল হয়ে পড়ে। অনেক সময় পরিবারের সদস্যদের সঙ্গে ঝগড়া বিবাদ বৃদ্ধি পায় এবং পারিবারিক শান্তি নষ্ট হয়। এসব প্রবৃত্তির ব্যক্তির সন্তানরা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, তারা সঠিক শিক্ষা ও পারিবারিক পরিবেশ থেকে বঞ্চিত হতে পারে। অনেক ক্ষেত্রে এও দেখা যায় পরিবার ভেঙে যাওয়ার ঘটনা ঘটে। তো আপনারা হয়তো বুঝতেই পারছেন যে এই সমস্যা কতটা সাংঘাতিক ব্যাপার হতে চলেছে। মাদকদ্রব্যের অপব্যবহারে সমাজের জন্য এক ভয়াবহ অভিশাপ। এটি সামাজিক মূল্যবোধ ও নৈতিকতাকে দুর্বল করে দেয়। মাদকাসক্ত ব্যক্তির অনেক সময় চুরি, ছিনতাই, ডাকাতি ও অন্যান্য অপরাধে জড়িয়ে পড়ে। এর ফলে সমাজে অপরাধের হার বৃদ্ধি পায়, মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা সৃষ্টি হয় এবং সামাজিক স্থিতিশীলতা ব্যাহত হয়। এদের কারণে কর্মক্ষম যুব সমাজ ধ্বংস হয়ে যায়, যা দেশের উন্নয়নের পথে বড় বাধা হয়ে দাঁড়ায়। এসবের সেবনের একটি দেশের অর্থনীতির উপর নেতিবাচক প্রভাব ফেলে। মাদকাসক্ত ব্যক্তি তার কার্যক্ষমতা হারিয়ে ফেলে, ফলে উৎপাদনশীলতা কমে যায়। মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য বিপুল অর্থ ব্যয় হয়। অপরাধ দমন ও আইন শৃঙ্খলা রক্ষার জন্য সরকারের অতিরিক্ত ব্যয় হয়। এটি একটি দেশের উন্নয়নের জন্য সুস্থ ও দক্ষ জনশক্তি প্রয়োজন, কিন্তু মাদকাসক্তি সেই জনশক্তিকে দুর্বল করে দেয়। একটি দেশের উন্নয়নের জন্য সুস্থ ও দক্ষ জনশক্তি প্রয়োজন, কিন্তু মাদকাসক্তি সেই জনশক্তিকে দুর্বল করে দেয়। অবৈধ মাদক পাচার সমাজ ও রাষ্ট্রের জন্য এক ভয়াবহ হুমকি। অবৈধ মাদক পাচার বলতে মাদকদ্রব্যকে আইন বহির্ভূতভাবে এক স্থান থেকে অন্য স্থানে পরিবহন ও বিক্রয় করাকে বোঝায়। বর্তমানে আন্তর্জাতিক অপরাধ চক্র মাদক পাচারের সঙ্গে জড়িত। তারা সীমান্ত পথে, সমুদ্র পথে এবং বিভিন্ন গোপন উপায়ে মাদক পরিবহন করে। মাদক পাচার অত্যন্ত ক্ষতিকর ও অপরাধমূলক কাজ। এর মাধ্যমে অপরাধ চক্র বিপুল অর্থ উপার্জন করে এবং সেই অর্থ বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডে ব্যবহার করে। দ্রুত অর্থ উপার্জনের লোভে বেকারত্ব ও দারিদ্র সীমান্ত এলাকায় দুর্বল নজরদারি, আন্তর্জাতিক অপরাধ চক্রের সক্রিয়তা, আইনের যথাযথ প্রয়োগের অভাব মাদক পাচারের কারণ হয়ে ওঠে। মাদকাসক্ত ব্যক্তি যখন মাদক কেনার জন্য অর্থের অভাবে পড়ে, তখন সে অনেক সময় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, যেমন ছিনতাই, ডাকাতি, প্রতারণা, হিংসা এবং অপরাধ সমাজে অস্থিরতা সৃষ্টি করে এবং মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকেও ব্যাহত করে। মাদকাসক্তির প্রভাবে নারীদের জীবনেও গভীরভাবে প্রভাব পড়ে। পরিবারের কোনো সদস্য মাদকাসক্ত হলে নারীরা মানসিক, সামাজিক ও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। অনেক ক্ষেত্রে পারিবারিক সহিংসতা বৃদ্ধি পায়। এছাড়া কিছু নারীও সরাসরি মাদকাসক্তির শিকার হয়ে স্বাস্থ্য ঝুঁকির মুখোমুখি হয়। মাদকাসক্ত পরিবারে বেড়ে ওঠা শিশুরা প্রায় মানসিক চাপ,
ভয় এবং অনিশ্চয়তার মধ্যে জীবনযাপন করে। তাদের শিক্ষাজীবন ব্যাহত হয় এবং ভবিষ্যতে তারাও বিভিন্ন সামাজিক সমস্যার শিকার হতে পারে। তারা অনেক সময় কিছু কারণে জড়িয়ে পড়ে, যেমন কুসঙ্গ। কুসঙ্গ মানসিকতার অন্যতম প্রধান কারণ। অনেক তরুণ বন্ধুবান্ধবের প্রভাবে প্রথমবার মাদকের সংস্পর্শে আসে। আধুনিকতা, সাহসিকতা বা আনন্দের ভ্রান্ত ধারণা তাদেরই বিপজ্জনক পথে পরিচালিত করে। পারিবারিক অশান্তি, কলহ, বিচ্ছেদ, অবহেলা এবং স্নেহ ভালোবাসার অভাবে তরুণদের মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে। জীবনের দুঃখ ও যন্ত্রণা থেকে সাময়িক মুক্তি পাওয়ার আশায় অনেকে মাদক আশ্রয় গ্রহণ করে। হতাশা ও মানসিক চাপ, যেমন পরীক্ষায় ব্যর্থতা, বেকারত্ব, প্রেমে ব্যর্থতা কিংবা ব্যক্তিগত সংকট, মানুষের মনে গভীর হতাশার সৃষ্টি করে। এই হতাশা থেকেই অনেকেই ভুল পথে চলে যায়। কৌতূহল মানুষের সামাজিক প্রবৃত্তি হলেও কখনো কখনো তা বিপদের কারণ হয়ে দাঁড়ায়। অনেকেই নতুন অভিজ্ঞতার আশায় মাদক গ্রহণ শুরু করে, যা পরবর্তীতে মারাত্মক অসুখের রূপ নেয়। কর্মস্থানের অভাব এবং ভবিষ্যতের নিয়ে অনিশ্চয়তা তরুণদের মধ্যে হতাশা ও নিরাশার সৃষ্টি করে। এই মানসিক দুর্বলতা অনেককে মাদকের দিকে আকৃষ্ট করে। সরকারের প্রধান দায়িত্ব হলো মাদক উৎপাদন, পরিবহন, বিক্রয় এবং সেবনের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ করা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিয়মিত অভিযান পরিচালনা করতে হবে এবং মাদক পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। এছাড়া সীমান্ত এলাকায় নজরদারির বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে পাচার নিয়ন্ত্রণ করা সম্ভব। বিদ্যালয়ে, কলেজে এবং বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের চরিত্র গঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন বলা যেতে পারে, মাদক বিরোধী সচেতনতামূলক কর্মসূচি পরিচালন করা, সেমিনার ও আলোচনা সভার আয়োজন করা, শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা প্রদান করা, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণে উৎসাহিত করা, এসব উদ্যোগে শিক্ষার্থীদের মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করতে হবে। তার সাথে পরিবারের সাহায্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। অভিভাবকদের উচিত সন্তানদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা, তাদের কার্যকলাপের প্রতি নজর রাখা, মানসিক সমর্থন প্রদান করা, ভালো খারাপের পার্থক্য বোঝানো। একটি সুস্থ ও স্নেহপূর্ণ পারিবারিক পরিবেশ শিশু ও কিশোরদের মাদক থেকে দূরে রাখতে সাহায্য করে। মাদকযুক্ত সমাজ গড়ে তুলতে সমাজের সকল স্তরের মানুষের অংশগ্রহণ প্রয়োজন। ধর্মীয় প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং স্বেচ্ছাসেবী সংস্থাগুলোকে মাদক বিরোধী প্রচারণায় সক্রিয় ভূমিকা পালন করতে হবে। মাদকাসক্তির ব্যক্তিদের শুধু শাস্তি দিলে সমস্যার সমাধান হয় না, তাদের চিকিৎসা ও পুনর্বাসনও সুযোগও দিতে হবে। এসব ব্যক্তিদের যথাযথ চিকিৎসা ও সহায়তার মাধ্যমে সুস্থ জীবন ফিরে আসতে সক্ষম হয়। মাদকদ্রব্যের সেবন ও অবৈধ পাচার সমাজ ও জাতির জন্য এক ভয়াবহ অভিশাপ। এটি মানুষের স্বাস্থ্য, শিক্ষা ও নৈতিক মূল্যবোধকে ধ্বংস করে দেয়। তো আসুন আমরা এক সুস্থপূর্ণ সমাজ গড়ে তোলার চেষ্টা করি।

এতক্ষণ শুনলেন মাদক দ্রব্যের অপব্যবহার এবং অবৈধ পাচার বিরোধিতা। এই নিয়ে বললেন নিবেদিতা মিশ্র।

0: এরপর শুনুন আরেকটি কথিকা, আজকের শৈশব ও পড়াশোনার ভার, এই নিয়ে বলছেন লোপামুদ্রা সিং।
1: আজকের শৈশব ও পড়াশোনার ভার, উৎসবের বাড়ি, তাই বাড়িতে আজ থেকেই আত্মীয় স্বজনের আনাগোনা। পিকুর দিকে মায়ের নজরটা আজ তাই একটু কম। অন্যদিন মায়ের কড়া শাসনে পড়ার বই ছেড়ে এক মিনিটের জন্যেও তার ছুটি নেই। তিনটে টিউশন, স্কুল করার পরও মায়ের নির্দেশে তাকে বই নিয়ে বসতে হয়। হাঁপিয়ে উঠেছে পিকু,

কাপড়গুলো ঝাপসা হয়ে ওঠে। মার দেওয়া টাস্ক করে তবেই সে যেতে পারবে আনন্দ অনুষ্ঠানে যোগ দিতে। দুদিন বাদেই যে বিনি দিদির বিয়ে। রিক, খোকন, মিষ্টু, গোগোল দৌড়ে আসে ওর ঘরে। সমস্যারে বলে ওঠে, কিরে আজকের দিনেও তুই বই নিয়ে বসে? চল চল, বাইরে কত মজা হচ্ছে। পিকু বলে, এই তো হোমটাস্কগুলো করে নিয়েই যাচ্ছি। শোনে না ওরা, টেনে নিয়ে যায় তাকে। পিকুও ভাবে, মা নিশ্চয়ই আজ আর বকাবকি করবে না। খেলায় মেতে ওঠে সে খুড়তুতো পিস্তুতো ভাই বোনেদের সাথে। সবে ক্লাস 9-এ উঠেছে পিকু। বেশ কিছুক্ষণ খেলাধুলোর পর জল খেতে এসে মার নজরে পড়ে যায় পিকু। যে অঙ্কগুলো দিয়েছিলাম হয়েছে? মার কড়া গলা। আমতা আমতা করে পিকু বলে, না না না, মানে আমি পরে ঠিক করে নেব মা, আজ একটু খেলি। সময়ের মূল্য বোঝো না? যে সময়টা পেরিয়ে যাচ্ছে আর ফিরে পাবে তাকে? মার গলা আরও কড়া। যাও স্টাডি রুমে, সব শেষ করে তবেই খেলতে বের হবে। অভিমানে অপমানে মুখটা লাল হয়ে ওঠে পিকুর। কোনো কথা না বলে স্টাডি রুমের দিকে চলে যায় সে। বেলা গড়ালে পিকুর জেঠিমা তাড়া দেন, বেলা অনেক হলো, ছোট ছেলেপুলেগুলোকে খেতে বসিয়ে দিই। গোগোল, মিষ্টু, সবাইকে ডেকে এনে বসে পড়ো। বেশ খানিকটা সময় কেটে যাবার পরেও বাচ্চাগুলোর দেখা নেই। জেঠিমা ব্যস্ত হয়ে ওদের ডাকতে যান। দোতলায় পিকুর স্টাডি রুমের সামনে বাচ্চাগুলো কি করছে? এখানে কি করছিস রে তোরা? বলতে বলতে পিকুর জেঠিমা মায়াদেবী এগিয়ে যান ওদের দিকে। দেখো না, পিকুটা না দরজা খুলছে না, সমস্বরে বলে ওঠে ওরা। না, পিকু দরজা আর খোলে না। লোকজন এসে দরজা ভাঙে, পিকুর ঝুলন্ত দেহ তখন নিথর। অভিমানী পিকু চলে গেছে এক বিরাট ছুটির দেশে, যেখানে নেই পড়াশোনার চাপ না মায়ের রক্তচক্ষু। ছুটি, এই দু অক্ষরের শব্দটি আমাদের প্রাণের ভেতর এনে দেয় এক অদ্ভুত খুশির আমেজ। কিন্তু আজকের প্রজন্ম কি পায় সেই খুশির আনন্দ? তাদের জীবন থেকে ছুটি শব্দটাই যে হারিয়ে গেছে, হারিয়ে গেছে তাদের জীবন থেকে সেই লুকোচুরি খেলা, মাঠে ঘাটে দৌড়ে বেড়ানো, কালবৈশাখীর পর বৃষ্টি ভেজা মাটির সোঁদাগন্ধ বুকে নিয়ে আম কুড়োনোর হুড়োহুড়ি, কিংবা দাদু ঠাকুমার কোল ঘেঁষে রূপকথার গল্প শোনা। ইঁদুর দৌড়ে ঢেলে দিয়েছি আমরা আমাদের ছেলে মেয়েদের। সর্বক্ষণ আমরা তাদের বোঝাই, ছোটদের ফার্স্ট হতে হয়, ছোটদের ফার্স্ট হতে হয়। সাঁতারে, চিত্রকলায়, ব্যায়ামে, পদ্য বলায়, ছোটদের ফার্স্ট হতে হয়, ছোটদের ফার্স্ট হতে হয়। গানে আর তবলা তালে, ক্রিকেট ও দাবার চালে, ছোটদের ফার্স্ট হতে হয়, ছোটদের ফার্স্ট হতে হয়। তাই শুধু পড়া নয়, ড্রয়িং, সাঁতার, দাবা সব কিছুতেই প্রথম হবার প্রাণান্তকর চেষ্টায় মেতে উঠেছে সবাই। রবীন্দ্রনাথ ঠাকুরের তোতা কাহিনীর মতো মা বাবারাও আজ তাদের সন্তানদের তোতা পাখি করে তুলতে বদ্ধপরিকর। শিশুদের পছন্দ অনুযায়ী নয়, অভিভাবকদের ইচ্ছানুযায়ী তাদের শিখতে হয় বিভিন্ন বিষয়। এছাড়া বর্তমান শিক্ষা ব্যবস্থায় স্কুলে ছাত্রদের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে হোমওয়ার্ক ও প্রজেক্টের বোঝা। তাই ক্লাস 1-এর ছেলে অনুজ প্রতিম দাসের কাঁধেও 4-4 টিউশনির বোঝা। সে বলে, মায়ের ইচ্ছে ক্রিকেট শিখে শচীন হয়ে উঠি, বাবার স্বাদ পূরণ করতে দাবায় কাটে ছুটি। কাকার ভীষণ ইচ্ছে আমি রবীন্দ্রনাথ হই, তার প্রতিজ্ঞা ভাইপোটাকে লিখতে শেখাবই। ছোট্ট অনুজের জিজ্ঞাসা, আমার মতো আরও অনেক অনুজ প্রতিম দাস নিজের জন্য পায় না কেন একটু অবকাশ? নতুন প্রজন্মকে পড়াশোনার নাগপাশে বেঁধে ফেলেছি আমরা, একটা নম্বরও কম পাওয়া চলবে না। এক ফোঁটা রক্তের মতো নিজে এক একটা নম্বরও বড্ড বেশি দামি। তাই বাবার কণ্ঠে শুনি, তোমাকে পেতেই হবে শতকরা অন্তত 90 বা 90-এর বেশি। তোমাকে হতেই হবে

0: একদম প্রথম, তার বদলে মাত্র 85। 5টা নম্বর কেন কম, কেন কম? প্রথম হওয়া দরকার প্রথমে, তাহলেই ছবি ছাপবে খবরের কাগজ, আরও দরজা খুলে যাবে, আরও 5, আরও 5, আরও আরও 5, 5-5 করেই বাড়বে। অন্যদিকে মন দিস না, বাঁচবি তো বাঁচার মতো বাঁচ। ছেলে বলে ওঠে, না আমি খেলতে যাই না, কখনো খেলতে যাইনি। না আমার বন্ধু নেই। না বাপি, একজন আছে, অপু, এক ক্লাসে পড়ে। ও বলে যে ওর বাবাও বলেছে প্রথম হতে, বলেছে কাগজে ছবি, ওর বাবাও ওকে। অপু বলেছে পড়াশোনা হয়নি একদম, বলেছে ও ব্যাগ পাবে, আর ব্যাগ পেলে ও বলেছে বাড়িতে কোথায় বাথরুম সাফ করার অ্যাসিড রয়েছে জানি। হ্যাঁ বাপি, হ্যাঁ বলেছে, উঠে যাবে কাগজের প্রথম পাতায়। এক বিশাল প্রতিযোগিতার দৌড়ে সর্বক্ষণ ছুটে চলতে হচ্ছে আমাদের নতুন প্রজন্মকে। শিশুদের জীবন আজ যেন এক যুদ্ধক্ষেত্র, সব শিশুই যোগ দিচ্ছে সেই যুদ্ধে। শুধু তারাই নয়, সেই ইঁদুর দৌড়ে সামিল হয়েছে তাদের অভিভাবকেরাও। পড়াশোনার পাশাপাশি গান, নাচ, কবিতা, ছবি আঁকা, মার্শাল আর্ট, অনেক কিছুই শিখেছে তারা। কিন্তু তীব্র প্রতিযোগিতার কারণে এসব সুকুমার বৃত্তির চর্চা করেও অনেক ক্ষেত্রে শিশুর মনোজগতে বিশেষ পরিবর্তন ঘটছে না। আজকে সমাজ জীবন অনুপরিবারে পরিণত, বাবা মা ও তাদের একমাত্র সন্তান সেই পরিবারের সদস্য। প্রায় সব পরিবারের মা বাবার এক গগনচুম্বী প্রত্যাশা থাকে সেই সন্তানকে কেন্দ্র করে, তাই ক্ষণিকের অমনোযোগিতাও ক্ষমা পায় না। এছাড়া অন্য কৃতি ছাত্রদের সাথে অহরহ তুলনা শিশু মনে এক ভয়ঙ্কর আঘাত সৃষ্টি করে। সেই আঘাত তাদের অনেক সময় বিপথে চালিত করে, এক অপরাধ প্রবণতার জন্ম দেয়, স্বাস্থ্যহানি ঘটায়। অনেক সময় শিশু মনে তা এমন গভীর ছাপ ফেলে যাতে তাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়। আবার এই ভার বহন করার মতন মানসিক শক্তি সকলের থাকে না। পরাজিত যারা, তাদের অনেকেই জীবন থেকে পালিয়ে যাবার চেষ্টা করে। তাই খবরের কাগজের পাতায় প্রায়শই দেখি কচিকাঁচাদের মর্মান্তিক পরিণতি। ইংরেজিতে একটা কথা আছে, মোর ইজ নট অলওয়েজ বেস্ট। শিশুদের শৈশব তাই আজ ক্ষতবিক্ষত। আচ্ছা, আমরা কি পারি না আমাদের পরবর্তী প্রজন্মকে এক সুস্থ, স্বাভাবিক জীবন উপহার দিতে, যেখানে নেই কোনো প্রতিযোগিতা, আছে বন্ধুত্ব? আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হলে কোনো অপুর দরকার হবে না বাথরুমের অ্যাসিড খোঁজার, কোনো পিকুকে পালিয়ে যেতে হবে না এই সুন্দর জীবন আর সুন্দর পৃথিবী ছেড়ে। ভবিষ্যৎ প্রজন্মকে মানসিক শক্তি যোগানোর দায়িত্ব নিতে হবে আমাদেরকেই। ভালোবাসায় ভরা হাতের জাদু স্পর্শে তারা যেন বুঝতে পারে পরীক্ষায় প্রথম হওয়াই জীবনের শেষ কথা নয়। মাথা উঁচু করে সমস্ত প্রতিকূলতাকে জয় করে এগিয়ে যাবার নামই জীবন। আমরা যেন তাদের বুঝতে শেখাই শিক্ষা মানে সম্ভাবনার অপমৃত্যু ঘটানো নয়, বরং সম্ভাবনার বিকাশ ঘটানো। জাগিয়ে তুলতে হবে শিক্ষার প্রতি তাদের ভালোবাসা। আপনি, আমি, আমরা কি পারি না ওদের জন্য এক স্বপ্নময় সবুজ পৃথিবী গড়ে তুলতে, যেখানে প্রকৃত মানুষ হওয়াই হবে একমাত্র লক্ষ্য? পাঠ্য বইয়ে মুখ গুঁজে নয়, পৃথিবীর সমস্ত রস, সমস্ত মাধুর্যকে নিজেদের জীবনের অঙ্গ করে বাঁচুক আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। নির্বাচিত কবিতার পংক্তিগুলি কবি প্রমোদ বসু ও কবি জয় গোস্বামীর কবিতা থেকে নেওয়া। নমস্কার।
1: এতক্ষণ শুনলেন কথিকা আজকের শৈশব ও পড়াশোনার ভার, এই নিয়ে বললেন লোপামুদ্রা সিং। এরপর শুনুন মোহাম্মদ রফির কণ্ঠে এই গানটি।